ইমান পৰে শাস্ত্ৰীয় সংগীতৰ অনুষ্ঠানত কামাল চাবৰীৰ সারেঙ্গে বাদন শুনিলে রাগ আহির ভৈরব এয়া আকাশবাণী নগাঁও এটা শুনক বরগীতর অনুষ্ঠান অনুষ্ঠানের আরম্ভণিতে শুনক দীপালী বরায় পরিবেশন করা শ্রী শ্রী শঙ্করদেব বিরচিত দ্বীপর গীত।

সুপ্রভাত। অনুষ্ঠানটি শুনিলে, আজিরে অনুষ্ঠানটি যোগদান আগবঢ়ালে জোন হাজৰিকায়। FM বেণ্ডৰ 102.7 মেগাহার্জ এয়া আকাশবাণী নগাঁও। এইখিনিতে জনাই থওঁ, আজি পুৱা 10 বজাত বাহকজনিত রোগ, পেলুর সমস্যা আৰু ইয়াৰ চিকিৎসা সম্পর্কে চামগুৰি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রৰ বাহকজনিত রোগৰ কারিকরী পর্যবেক্ষক ময়ূর ফুকন আৰু এক কোর্ডিনেটর জিতুমণি ভূঞাৰ সৈতে হোৱা কথা বতৰা শুনিবলৈ পাব।

0: আমি অনুপ্রাণিত করে নাটক লেখাব পারো। এটা কথা আমার এসিওরড হব যে আমি একটা গল্প পাম তার নাটক, সেইখান নাটকের এজন যদি মই প্রতিষ্ঠিত সাহিত্যিকরপা, এজন গল্পকার, প্রতিষ্ঠিত গল্পকারেরপা বা প্রতিষ্ঠিত এজন উপন্যাসকরপা এখন নাটক লেখাও, দুটা কথা এসিওরড হব যে আমি ভাষাটা পাম, একটা ভাল ভাষা একটা পাম নাটকখন, আর একটা কাহিনী পাম, এইখানে এসিওরড থাকে একেবারে নাট্যকার এজনে লেখাতক। গতি সেই এসিওরেন্সখিন তাত থাকে, এনসিওরড হয়ে থাকে এখানে। গতি তেনেকে সেইটা ভাবি পেলায় মই কেজনমান প্রসিদ্ধ লেখকক, যেনে নবকান্ত বৰুৱা, নগেন শইকীয়া, জ্যোতিপ্রসাদ শইকীয়া, এনেদরে কেবাজনকো, প্রণবজ্যোতি ডেকা, আৰু এটা মোৰ থাকোঁতে মন নাম পড়া নাই, কেবাজনো সাহিত্যিকক, নাটক লেখার কথা তেওঁলোকে জীবনত কেতিয়া ভবা নাছিলে, তেওঁলোকৰ হতে নাটক লেখাইছিল আৰু সেই নাটকখিনি অতি সুন্দর নাটক হৈছিলে। এইটো এটা মোৰ সেইখিনি সময় চেষ্টা আছিলে। আৰু বীৰেণ ভট্টাচাৰ্যৰ হতুৱাই মই এটা সিরিজ কৰাইছিলোঁ, আৰতি বুলি এটা সিরিজ,
1: স্বগতোক্তি,
0: স্বগতোক্তি, সেইটো মই এটা নতুনত্ব কাম কৰিছিলোঁ। আগতেও কুলদেৱ ভট্টাচাৰ্যও কৰিছিলে, তেওঁ যেতিয়া চাকৰি কৰিছিলে স্বগতোক্তিৰ এটা প্ৰগ্ৰেম কৰিছিলে, সম্ৰাট বোধ কৰোঁ নবকান্ত বৰুৱা সম্ৰাটখন কৰিছিলে, রাবণখন করেছিল তেনেকে, কিন্তু এইটা মানে লেখাই পেলায় করেছিল। মই বীৰেণ ভট্টাচাৰ্যক এটা মোক আইডিয়াটো দিছিল যে চারিজন শহীদ যিসকল ফাঁসিকাঠত গৈছে বা মৃত্যুবরণ করেছে দেশের কারণে, তেওঁলোকৰ শেষ নিশাটোর, শেষ নিশাটোক পটভূমি লৈ পেলায় শেষ নিশাটোত সেই শহীদজনে গোটেই জীবনটো এবার ঘুরাই চাইছে, তেওঁৰ মনত কিখিনি ভাব আহিব সেই ভাবখিনি আপুনি কল্পনাৰ সৈতে লিখক। তেনেকে গোমধৰ কোঁৱৰ, পিয়লি ফুকন, মণিৰাম দেৱান, কুশল কোঁৱৰ,
1: কুশল কোঁৱৰ আপুনি নিজে কৰিছিল,
0: কুশল কোঁৱৰ মই নিজেই কৰিছিলোঁ, স্বগতোক্তি, আৰু সেই গোটেই সিরিজটো অত্যন্ত ভাল হৈছিলে। শ্রোতাসকলে অতি আগ্রহের সৈতে, অতি তেওঁলোকে নিষ্ঠাৰে, অতি মানে জনপ্রিয় আছিলে সেইটো। আর কুশল কোঁৱৰটো মই নিজে কৰিছিলোঁ, সত্যপ্রসাদ বৰুৱাই পিয়লি ফুকন কৰিছিলে, গোমধৰ কোঁৱৰ উপেন্দ্রজিৎ শর্মায় কৰিছিলে, আন্দেশ্বৰ ডক্টৰ আন্দেশ্বৰ বৰঠাকুৰে মণিৰাম দেৱান কৰিছিলে, আৰু মই কুশল কোঁৱৰটো কৰিছিলোঁ। এনে ধৰণৰ কেইটামান কাম সেইখিনি সময়ত হৈছিলে।
1: এতিয়া আপোনাৰ মঞ্চ নাটক আৰু সেইটো দিশলৈ আহোঁ, যিটোলৈ আপুনি এতিয়াও
0: আছো,
1: সিদিনাখন আপোনাৰ এখন নাটক হৈছে অদিতি আত্মকথা, গতিকে সেই জীৱনটোৰ কথা অকণমান ক'ব নেকি?
0: আচলতে চাবলৈ গ'লে মই প্ৰথমখন নাটক মঞ্চ নাটকেই লিখিছিলোঁ। ইয়াৰ পৰা তেতিয়া 1952-53 চনত গুৱাহাটীৰ পৰা ব্ৰহ্মপুত্ৰ দি জাহাজ চলিছিলে, তারও আগের পরে চলিছিলে, পিছত জাহাজ বন্ধ হল, ব্রহ্মপুত্রখন শেলো হয়ে যাওয়ার কারণে জাহাজ নচলা হল, জাহাজত প্যাসেঞ্জার জাহাজ চলিছিলে। মোর মনত আছে গমিরি ঘাট, ইয়ারপা গমিরি লৈ মই দুদিন জাহাজত গৈছিল। তেতিয়াই তার যাওয়ার আগতে দুদিনমান আগতে এখন নাটক লেখার কথা ভাবি পেলে কাগজ সাগজ লৈ পেলে লিখি লৈছিলে, জাহাজত লিখি লিখি গৈছিল এখন নাটক। তারপর গৈ হেলামত থাকি তেজপুরলৈ আহিলো, তেজপুর নাটকখন শেষ করলো, উরুখা বজা নাটকখন,
1: 1952 চন,
0: 1952 চনত জাহাজ, তারপরে জাহাজ বন্ধ হয়েছে, আর সেই মঞ্চ নাটক লিখেছিল। আর সেই প্রথম 1954 চনত তেজপুরত পান স্টেজত সেই মঞ্চস্থ হয়েছিল, মোর জীবনের প্রথম নাটক মঞ্চস্থ হয়েছিল তেজপুরত।
1: আর সেই একটা বছরতে কুমার ভাস্কর,
0: কুমার ভাস্কর পিছর বছর 1955 চনত কুমার ভাস্কর নাট্যমন্দিরত হয়েছিল। সেই নাটকত শৈল বৰুৱা, শৈলদ্দা, তসদ্দকি ইউসুফ, তারপরে বিজয় শঙ্কর, দুর্গেশ্বর বৰঠাকুর, এই সকলে অভিনয় করেছিল, আর তেওঁলোকো সেইখিনি সময়ত লাইমলাইটলে আহি সেই নাটকখানে বড় মানুষে গুৱাহাটীর এখন ভাল নাটক হয়েছিল বলে কৈছিলে। হেমাঙ্গ বিশ্বই পিছদিন রাতেপা আহি পেলায় মোক কংগ্রেচুলেট করেছিলেন, তেওঁৰ এটা বিশেষ চরিত্র আছিল, তেওঁলোকৰ লাইনত মিলি যায় নূরর চরিত্রটো, সেইটো ডেভেলপ কৰিবলৈ কৈছিলে সেইখন। এইদরে আসলতে মই মঞ্চ নাটকেই আরম্ভ করছিলাম, কিন্তু যেতিয়া অনাতাৰলৈ মই আহি গলো, অনাতাৰ নাটকৰ এটা সন্মোহিনী যেতিয়া মই সন্মোহনত যেতিয়া সোমাই গলো, তেতিয়া এইখনৰ পিছত সিখনকৈ মই অনাতাৰ নাটক লিখিবলৈ, অনাতাৰ নাটকে লিখিবলৈ আরম্ভ করলো। আর পিছলৈ

0: আশা ৰাখিছোঁ শ্ৰোতাসকলে জুবিন গাৰ্গৰ কণ্ঠৰ গীতটি শুনি ভাল পালে। এবাৰ আহকচোন আমি পুনৰ আমাৰ প্ৰতিনিধি কিৰণ চন্দ্ৰ নাথৰ কাষলৈ যাওঁ। তেখেতে চামগুৰি প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰত লগ পাইছিল ব্লক কোৰ্ডিনেটৰ জিতুমণি ভূঞাক আৰু কথা পাতিছিল পেলুৰ বিভিন্ন সমস্যাৰ বিষয়ে। আমি সকলোৱে জানো যে পেলুৰ সমস্যাই আমাৰ শৰীৰত নানান ধৰণে ক্ষতি কৰিব পাৰে। সেয়া লাগিলে শিশুসকলৰ বাবেই হওক বা বয়োজ্যেষ্ঠসকলৰ বাবেই হওক, আমি সৰুৰে পৰাই পেলুৰ বিভিন্ন সমস্যাৰ বিষয়ে জানি আহিছোঁ। কিন্তু তাৰ সমাধান কি, ইয়াৰ পাৰ্শ্বক্ৰিয়াবিলাক কেনেকুৱা, এই ধৰণৰ প্ৰশ্নৰ উত্তৰ বিচাৰি আমাৰ প্ৰতিনিধিয়ে কথা পাতিছে এয়া চামগুৰি প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰৰ ব্লক কোৰ্ডিনেটৰ জিতুমণি ভূঞাৰ সৈতে।
1: নমস্কাৰ, মই চামগুৰি ব্লক পিএইচচিৰ ব্লক কোৰ্ডিনেটৰ। আমি পেলু প্ৰগ্ৰামটো আমি চাই থাকোঁ। সচৰাচৰ পেলু প্ৰগ্ৰামটো আমাৰ ইয়াত বছৰেকত দুবাৰকৈ হয়, আগষ্ট মাহত এবাৰ হয় আৰু ফেব্ৰুৱাৰী মাহত পেলু প্ৰগ্ৰামটো হয়। কিন্তু কিবা এটা কাৰণবশতঃ কেতিয়াবা একমাহ দেৰি হৈ যাব পাৰে ছাপ্লাই হৈ আহোঁতে ঔষধবিলাক। তাৰমানে পেলু প্ৰগ্ৰামটো আমি NDD আচলতে ফুল মিনিং হৈছে নেশ্যনেল ডিৱৰ্মিং ডে হিচাপে পালন কৰা হয়। গোটেই নেশ্যনেলাইজ প্ৰগ্ৰাম এইটো। যেতিয়া পেলু প্ৰগ্ৰামবিলাক পতা হয় একচুৱেলি শিশুসকলক হওক, এক বছৰৰ পৰা দুবছৰলৈ শিশুসকলক আমি টেবলেটটো, আমাৰ অকল টেবলেটে আহে, চিৰাপটো নাহে, এফালকে আমি টেবলেটটো ব্যৱহাৰ কৰিব দিওঁ। চামুচ এখনত পানী অকণ লৈ গলাই পেলাই দিওঁ যাতে শিশুসকলে খাবলৈ ডিঙি ধৰি ল'ব পাৰেতো, সেইটো কাৰণে আমি তেনেধৰণে খোৱাৰ ব্যৱস্থা কৰাওঁ, মানে এক বছৰ বা দুবছৰৰ ভিতৰত। আৰু দুবছৰৰ ওপৰৰ শিশুবিলাকে প্ৰত্যেকে এটা এটা পেলু টেবলেট আমি যোগান ধৰাওঁ আশা হতুৱাই প্ৰত্যেক অংগনবাদী আৰু স্কুলত। আৰু তেওঁলোকে সেইমতে টিচাৰসকলকো আমি মাতি আনি ট্ৰেইনিংটো দিয়াওঁ কেনেধৰণে খোৱাব লাগে, কি কৰিব লাগে। আৰু সেইমতে অংগনবাদী কৰ্মীসকল, আশা বাইদেউসকলক, ANM বাইদেউসকলকো আমি আনি পেলাই ইয়াত ট্ৰেইনিংটো দিয়াওঁ কেনেধৰণে পেলু টেবলেটটো খোৱাব লাগে। আমাক ইনষ্ট্ৰাকশ্যন দিয়া থাকে, সেইমতে আমি তেওঁলোকক কথাখিনি বুজাই দিওঁ আৰু সেইমতে আমাৰ প্ৰগ্ৰামটো চলি থাকে। বছৰেকত দুবাৰকৈ পেলু ঔষধটো খাব লাগে। পেলু থাকক কিংবা নাথাকক, সকলোৱে পেলু ঔষধটো খাব লাগে। আৰু যাৰ পেলু বেছি আছে সেইমতে ডক্টৰে চাই পেলাই তেওঁলোকক 14 দিনৰ মূৰত আকৌ এদিন খাবলৈ দিয়ে। কিন্তু এনেই ইন জেনেৰেল যিটো আমাৰ নেশ্যনেল ডিৱৰ্মিং ডে যিটো প্ৰগ্ৰেম হয় তাত মাত্ৰ ওৱান টাইম এবাৰে খাব লাগে, আকৌ ছমাহৰ মূৰত এবাৰ খাব লাগে। আৰু প্ৰতিটো টেবলেটেই ডাইৰেক্ট পানী দি পেলাই গিলি দিব নালাগে, মুখত লৈ পেলাই চুপি চুপি মৰ্টনৰ নিচিনাকৈ খাব লাগে। কাৰণ পেলু বস্তুটো এনেকুৱা এটা পৰ্যায়লৈ যায়গৈ, পেলু চকুটো ওলাই যায়গৈ, পেলুটো ডিঙি কণ্ঠনলীলৈকে আহি যায়গৈ। সেইকাৰণে মুখত লৈ পেলাই চুপি চুপি খাব দিয়ে যাতে ডিঙিৰ পৰা বস্তুটো পেলুটো গৈ পেলাই মানে দেহৰ প্ৰতিটো অংগলৈকে ব্লাডৰ জৰিয়তে ঔষধ মানে মেডিচিনটো যাবগৈ পাৰে, যাৰ ফলত পেলুখিনি হেৰি হয়। কিন্তু তাতে এটা কথা কওঁ, বহুতে কুৱেশ্যন কিছুমান সোধে পেলুৰ ওপৰত, যে আগতে আমাৰ এইটো ধাৰণা এটা আছিলে যে পেলু ঔষধ খালে এটা লিভাৰৰ ঔষধ খাব লাগে, আমাক এইটো কুৱেশ্যনবিলাক সোধে। তেতিয়া আমিও সুধিছিলোঁ ওপৰ লেভেলত, কৈছে আজিকালি সেইমতে নহয়, WHOৰ পৰা যিবিলাক মেডিচিন আহে তেওঁলোকে গোটেইবিলাক চাৰ্টিফাইড মেডিচিন, আৰু গতিকে এই বস্তুটোৰ ওপৰত কোনো ভয় খাব নালাগে, কোনো পেলু ঔষধ খোৱাৰ পিছত লিভাৰৰ ঔষধ খাব নালাগে। আগতে সেইটো আছিলে ধাৰণা এটা, আজিকালি কোনো কথা নাই, পেলুৰ মানে ঔষধটো খোৱাৰ পিছত আৰু হেৰি ঔষধ লিভাৰৰ ঔষধ খাব নালাগে। আৰু এটা কথা কুৱেশ্যন এটা আহে যে গৰমৰ দিনত পেলু ঔষধটো খালে গৰম বেছি হয়, হেন তেন এনেকৈ কিবা হ'ব পাৰে নেকি বা মূৰ ঘূৰণি হ'ব পাৰে নেকি এনেকুৱা কয়। কিন্তু একচুৱেলি তেনেকুৱা কোনো কথা নাইকিয়া। এইটো পেলু ঔষধটো এনেধৰণে তৈয়াৰ কৰা হৈছে যে তাত একদম পূৰা চকলেট ফ্লেভাৰ এটা থাকে, ল'ৰা ছোৱালীয়ে খায়ো ভাল পায়, খাই শেষ হওঁ হওঁ হয় আৰু তেনেকুৱাতে দাঁতেৰে চুবাই পেলাই তাক গিলি দিব লাগে, পিছতহে লাষ্ট মানে আধা ঘণ্টামান পিছতে পানী সেৱন কৰিব লাগে। কিন্তু পানী খাব নালাগে, পানী দি পেলাই ঔষধটো খোৱা ঔষধ নহয়, এতিয়া ঔষধ হিচাপে নহয় একচুৱেলি। গতিকে আমি সেই বস্তুটো আমি প্ৰতি বছৰেকত দুবাৰকৈ আমি পেলু ঔষধটো খুৱাওঁ। আৰু ল'ৰা ছোৱালীবিলাকে পেলু ঔষধটো এইটো কাৰণেই খাব লাগে, পেলুটো হৈ গৈ কেতিয়াবা কি হয় বাহিৰত ভৰি পতাপাও পেলুটো আমাৰ দেহৰ ভিতৰত সোমাব পাৰে। শুই থাকোঁতে যদি ল'ৰা ছোৱালী এটাল বাচ্চাই খায় সিটো বাচ্চাকো খুৱাব লাগে, মাক দেউতাকেও খাব লাগে, একেবাৰতে খাব লাগে। কাৰণ তেওঁলোকৰ মানে কি হয়, এজনৰ গাত যদি পেলু ঔষধ নাখালে তেওঁ খালে হয় কিন্তু আকৌ ইজনলৈ বগাই যাব পাৰে। সেইটো কাৰণে পেলু ঔষধটো সকলোৱে খাব লাগে, ঘৰখনৰ সকলোৱে খাব লাগে, এটা একো নহয়। আৰু বিশেষকৈ জ্বৰ চৰ হৈ থাকিলে খাব নালাগে, যিহেতু ই মানে এটা পেলু এটাক ধ্বংস করে। গতিকে আমার দেহত থাকা উপকারী অনুজীবটো ই ধ্বংস করব পারে, সেইকাৰণে তেজ খাই থাকে ধ্বংস করব পারে। গতিকে জ্বর সর হলে যদি ফাইটিং করে আমার বডি থাকা এন্টিবডিয়ে সেইটোত অলপ প্রভাব পড়ে, সেইকাৰণে জ্বর সর হলে পরাপক্ষে বেমার হয়ে থাকলে খাব নালাগে, বেমার ভাল হয়ে খাব লাগে। আর দ্বিতীয়তে পেলুটোয়ে শরীরের ভিতর আমার তেজটো খাই থাকে, তেজটো খাই থাকার বিনিময়ত ষ্টুডেন্টের ক্ষেত্রে বেশি সজাগ হব আমি এই কারণে লাগে, তেজটো খাই থাকার বিনিময়ত বাচ্চাটোর দেহত এনিমিয়ার প্রভাব পড়ব পারে, তেজটো কমি গিয়ে এনিমিয়া হব পারে। সেই কারণে আমার এই প্রোগ্রামটোর আন্ডারতে আরো একটা প্রোগ্রাম জড়িত হয়ে আছে, যদিও আমার পেলু ঔষধটো আমার ছমাহ মূরে মূরে খুব, তার উপরও আমি সপ্তাহ মূরে মূরে একটা আয়রন ফলিক এসিড আমি টেবলেট প্রত্যেক ষ্টুডেন্টক স্কুলের হোক অঙ্গনবাড়ি হোক আমার খুবা হয়, আর সেইমতে আমি যোগান ধরো টেবলেটটো আশা বাইদেউ হতুয়াই হোক আমার NMO হতুয়াই হোক সাব সেন্টার জড়িয়ে স্কুলবিলাকলে আমি প্রভাইড করো, আর সেইমতে সপ্তাহের মূরত প্রতি সোমবারে মিড ডে মিলর পিছত এটা আমার আয়রন টেবলেট খুবা হয়, মানে ক্লাস সিক্সরপা হাই সেকেন্ডেরিলকে ব্লু কালারতে টেবলেট পায়, আমি সেই টেবলেট খুবাই, আর ক্লাস ওয়ানেরপা ক্লাস টেনলকে একটা পিঙ্ক কালার টেবলেট পায়, আর সেই টেবলেটটো এলপি খাব সেই লছালিখিনি খুবা হয়, মানে উপর খাব লছালি টেবলেটটো তল খাব খুবা নয়, কারণ সেই অসুখতো কম পাওতে বেশি হয় কারণ লছালি ডাঙর লাগে, সেইটো কারণে প্রত্যেক সপ্তাহে একটা একটা আয়রনের ডেফিসিয়েন্সি থাকক কিনা না থাকক এই মানে একটা ভিটামিন বলে আমার ট্রেনিংত কৈছে, যেহেতু একটা ওষুধ বলে ভাবি নালাগে এই ভিটামিনে এই খাব লাগে প্রত্যেক লছালি যাতে আমার এনিমিয়া মুক্ত হয়, আমার এনিমিয়া মুক্ত প্রোগ্রাম একটা আছেই। আর তারপরে শিশুসকলের কারণে আশা থ্রোদি SBNC-ত একটা একটা সিরাপ খুব হয়, আর সেই আশা সকলে যে খুবায় ধর এটা গম পাই আছে যে আমার ক্রমান্বয়ে ডাঙর হতে হতে বহুতবিলাক ছোৱালী মানুষের ক্ষেত্রে হয় মাহেকীয়া সমস্যাবিল আহে, এই সমস্যাবিলাক কিছু আঁতর হয়, আর প্রেগনেন্সি পিরিয়ডের কারণে বহুত মানুষ এটা দেখিছো আমি হিমোগ্লোবিন কমি পেলায় 4.5 আহে, যেটার কারণে একটা ডাঙর হাই রিস্ক প্রেগনেন্ট ওমেনের একটা ডাঙর সমস্যা আহি যায়, এইবিলাক আসলে সরুরপরাই হয়ে আহে। গতিকে এই বস্তুখিনি আমি সরুরপা যদি পড়া শুনা অবস্থারপরাই আমি এইখিনি ভালদরে তদারক নকরো বা গার্জেনবিলাকও কনসিয়াস নহয়, কারণ যেহেতু বহুতখিনি গার্জেন কনসিয়াস নহয় এই ক্ষেত্রে আর বহুতখিনি কনসিয়াস হয়েও, আর হওয়া সকলে ডক্টরের কনসাল্ট করে খুবাই থাকে, কিন্তু বাকি সকলে তো নয় খুব, গতি আমি এই প্রোগ্রামটির জড়িয়ে লছালিখিন এই বস্তুখিন উপাদানখিন, কারণ আজিকালি শাক ঢেকিয়া খাদ্য প্রায় লছালিবিলাকে নোখা হয়েছে, খালি ফাস্টফুড খাব কিবা খাব কিবা খাব, মানে যা খাদ্য দেহত ইমান উপকার নকরে ধরনের খাদ্যবিল খাই লছালিবিলাকে ভাল পায়, সেইটো কারণে মানে কি হয় এই আমি এটা বাহিরেরপরা যে ধর আয়রন তো খাওয়ার লগে আয়রনের যখন ডেফিসিয়েন্সি হয় দেহত কচু সেকিয়া ঢেকিয়া শাক কলডিল এইবিল নোখার কারণে সেই অভাবটো পূরণ করে রাখে দেহত, গতিকে তেতিয়া লছালিখিন সুস্থ হয়ে থাকে আর প্রায় ভাগরুয়া অনুভবটো নকরে, এনে মানে তেজটো যদি কমি থাকে দেহত ভাগরুয়া অনুভব করে, খেলা ধুলাতে নখেলেও দিয়া এনে ধরনের কিছু করে, সেই কারণে প্রত্যেক সপ্তাহে এই আয়রন টেবলেটটো খাব লাগে, এই আমার সরকারে ভারত সরকারে যোগান ধরেছে, আর প্রতি ছমাহর মূরে মূরে পেলু ঔষধটো খাব লাগে যাতে পেলুখিনি আমার দেহত পেলু নহয় আর ফলত এনিমিয়ার সৃষ্টি নহয়, নিয়ারেস্ট সাব সেন্টারবিল থাকে নহয় তাত NM বাইদেউ থাকে, কিছু CHO থাকে, MPW সকল থাকে, তেখেত সকলক জনালেই হল, কিন্তু আমার একটা দিন আছে সেই দিনটো ঘোষণা করে দিয়ে তো সরকারের ফলপরাই অমুক দিনাখন পেলু দরব খুবা হব বলে পেলায় সেইমতে আমার প্রচারও করা হয়, এবার হয়ে গেল মার্চত হল, কিন্তু এই যেটা আগস্ট মাসত হব সেটো অহা নাই এতিয়ালৈকে, আগস্ট আহিলে বস্তুটো আহিব, অহার লগে আশাবাইদেউসকলে গোটেই বস্তুখিনি তদারক করব, আমি সেইমতে বস্তুখিনি যোগান ধরে পেলায় ট্রেনিংখিনি দিয়াই লৈ পেলায় আকৌ এবার আমি একটা ট্রেনিং এটা দিম, দি পেলায় সেই বস্তুখিনি ডিস্ট্রিবিউট করে দিম, সাব সেন্টার অনুসরি কিমান পপুলেশন আছে সেইমতে আমার লড়া ছাড়ি কিমান আছে সেইমতে ডিস্ট্রিবিউট করে দিম, আর সেইমতে যোগান ধরব।
2: হয়, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা কলে, শ্রোতা সকল আপনাদের নিশ্চয় গম পালে এই পেলু নির্মূলকরণ আসনি আমার এই অনুষ্ঠান যখন শ্রোতায় শুনে আছে সামগ্রী অঞ্চলরে হোক বা যিকোনো অঞ্চলের যাতে ওসর স্বাস্থ্যকেন্দ্রত গৈ নিজেও সজাগ সচেতন করব, আর তেখেত সকলে যদি ভাবি আছে পেলুর ওষুধ খাম বলে তেখেত সকলেও যাতে পেলুর ওষুধ খাব পাৰিব।
1: এবার গার্জেন এলার্ট থাকে তেওঁলোকসকলৰ মানে ডক্টরের এনেও কনসাল্ট থাকে তেওঁলোকসকলে ফার্মাসি বা কিনে খাব পাৰে আপত্তি নাই, কিন্তু যদি এবার খায় নেক্সট এইটা খাব নালাগে, কারণ যেহেতু ছমাহৰ মূৰে মূৰে খাব দিছে গতিকে যদি তেওঁলোকে বোলে বোলে মই স্বাস্থ্যকেন্দ্ৰ বা হেৰি পৰা কিনি খাওঁ ফাৰ্মাচীৰ পৰা যদি খাই দিয়ে তেতিয়া কৈ দিলে হ'ল যে আমি এইটো খালোঁ গতিকে দুবাৰ একেটা বস্তু খাই থাকিব নালাগে আৰু যদি পেলু বেছি হৈছে ডক্টৰে এনেই প্ৰেছক্ৰাইব কৰিব 14 দিনৰ মূৰত আকৌ এটা পেলু টেবলেট খাব লাগে কিন্তু আমাক যিটো ডিঅমিং দিয়ে কাৰণে যিটো টেবলেট দিয়ে আমাক 14 দিনৰ মূৰত আকৌ ৰিপিট খাব নিদিয়ে আৰু এবাৰেই দিয়ে আৰু যিবিলাক অলপ বেছি থাকে তেওঁলোকে 14 দিনৰ মূৰত আকৌ এপালি খাব লাগে
2: খুব সুন্দৰকৈ আপুনি কথাখিনি ক'লে আমাৰ আকাশবাণী নগাঁও কেন্দ্ৰৰ পৰা আপোনাক বহুতো ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ
1: ধন্যবাদ
0: শ্ৰোতাসকলে ইমান পৰে পেলুৰ বিভিন্ন সমস্যা সম্পৰ্কে চামগুৰি প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰৰ ব্লক কোৰ্ডিনেটৰ জিতুমণি ভূঞাৰ সৈতে হোৱা কথা বতৰা শুনিলে কথা বতৰাত ভাগ ল'লে কিৰণ চন্দ্ৰ নাথে আশা ৰাখিছোঁ আজিৰ অনুষ্ঠানটিৰ পৰা আপোনালোক যথেষ্ট উপকৃত হৈছে প্ৰশ্ৰোতা আপোনালোকৰ ক্ষেত্ৰতো যদি বাহকজনিত ৰোগ বা পেলুৰ বিভিন্ন সমস্যাই দেখা দিছে তেন্তে অনতিপলমে আপোনালোকৰ ওচৰতে থকা আশাকৰ্মী অংগনবাড়ী কৰ্মী বা ওচৰৰ স্বাস্থ্য কেন্দ্ৰত যোগাযোগ কৰিবলৈ নাপাহৰিব কিন্তু সময়ে ইংগিত দিছে আজিৰ অনুষ্ঠান সামৰাৰ কথা আৰু গীতৰ মাজেৰে এই সময়খিনি কেনেকৈ পাৰ হৈ গ'ল আমি গমকেই নাপালোঁ আৰু আপোনালোকক আমাৰ অনুষ্ঠানটি শেষলৈকে শুনি থকাৰ বাবে আন্তৰিক কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাৰ অনুষ্ঠান সম্পৰ্কে আপোনালোকৰ মতামত আৰু দিহা পৰামৰ্শ আমাক প্ৰেৰণ কৰিবলৈ নাপাহৰিব আমাৰ ফোন নম্বৰ 9435053214 পুনৰ কৈছোঁ 9435053214 আপোনাৰ নাম আৰু ঠিকনা লিখি পঠিয়াবলৈ নাপাহৰিব ইয়াৰোপৰি আপোনালোকে আমাৰ অনুষ্ঠান সম্পৰ্কে মতামত চিঠিৰ জৰিয়তেও প্ৰেৰণ কৰিব পাৰিব নতুবা আপোনালোকৰ অঞ্চলত থকা বিশেষত্ব ঠাই স্বাৱলম্বী ব্যক্তি সাংস্কৃতিক দিশ এই সকলোবোৰ আমি আকাশবাণীৰ জৰিয়তে প্ৰচাৰ কৰিব পাৰোঁ আপোনালোকেও যদি বিচাৰে যে আমাৰ প্ৰতিনিধি গৈ আপোনালোকৰ অঞ্চলত গৈ একোটিকৈ অনুষ্ঠান বাণীবদ্ধ কৰিব লাগে তেন্তে আমাক যোগাযোগ কৰিব আমাৰ ফোন নম্বৰ 9435053214 আৰু শেষত আমাৰ চিঠিৰ ঠিকনাটি দি যাওঁ আমালৈ চিঠি লিখিবলৈ নাপাহৰিব আমাৰ ঠিকনা মাৰফত কেন্দ্ৰ সঞ্চালক আকাশবাণী নগাঁও হেনচুৱা 78200002
3: স্বাস্থ্য সম্পৰ্কীয় সাক্ষাৎকাৰ ভিত্তিক অনুষ্ঠানটি শুনিলে এয়া আকাশবাণী নগাঁও আৰম্ভ কৰিছোঁ গীতৰ অনুষ্ঠান অনুষ্ঠানৰ আৰম্ভণিতে শুনক তফজুল আলীৰ গীতৰ কথাৰে বীৰেন্দ্ৰনাথ দত্তৰ কণ্ঠৰ এই গীতটি

কৃষক বাণী অনুষ্ঠানটি শুনিলে। অনুষ্ঠানটি যুগুতাই আগবঢ়ালে ইমরান হুসেইনে। এফ এম বেণ্ডৰ 102.7 MHz-ত এয়া আকাশবাণী নগাঁও।